ইকেস দেখান আমি শুনিলং আবি কোমর চাকমাগে গান মই এক জিং হানি লড়ব হাঁদি বিরং মই যে গান শুননে আর কে শুনিবাতে যেবং যে রিটে চাকমা হন এক।

ইকেজেগা নজনে লং জেড়িতে চাকমা গান হন একদিন মইতে আর কিছু নিবাতে যাব রেলি চাকমা গান যাতে ফোরান দা এ গান একতাল দল ফেবা শুনিছে রেলি চাকমা গান

ইকে জেগা নো আমি শুনিলং জাতে ফোরান্দা তে আর ইকে শুনিবাতে যেবং ইকেনে গানো আলে জবি কুমার চাকমা গান শুনিছে তার গান।